খাই গা মিঠু মিয়া মির্চি খাই গা বড়া লটখট হ্যাঁ বহুত সতাতা হ্যাঁ হাথ নহীন আতা হ্যাঁ।